আমাদের জীবনে গাছপালা কতখানি গুরুত্বপূর্ণ এ কথা প্রায় সকলেরই জানা। গাছ ছাড়া মানব জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। অথচ আজ জনসাধারণের সংখ্যার বৃদ্ধির সঙ্গে প্রায় বিপরীতমুখী হয়ে পাল্লা দিয়ে কমে যাচ্ছে গাছপালার সংখ্যা। যদিও আজ বহুভাবেই চিন্তাভাবনা করা হচ্ছে গাছপালা সংরক্ষণ, বন বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ শোধনের কথা, তবু এ কথা নির্দ্বিধায় বলা যায়, যতদিন না দেশের প্রতিটি মানুষের মধ্যেই আসবে সঠিক চেতনা, যতদিন না মানুষ ক্ষুদ্র স্বার্থের জন্য যে কোনো রকম ধ্বংস করাকে ত্যাগ করতে শিখবে, ততদিন মানুষ ক্রমশই হারাতে থাকবে।

মূল কথা কোনো মহামানব নয়, মানুষকে হতে হবে একজন সুস্থ স্বাভাবিক মনের পরিপূর্ণ মানুষ, আর তবেই হয়তো পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্রাণী রক্ষার গুরুত্ব, শুধুমাত্র কিছু গুরুগম্ভীর আলোচনা সভা, সেমিনারের গালভারি আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে না, এই সবই হয়ে উঠবে অনায়াস। নিজের অস্তিত্ব রক্ষার তাগিদেই মানুষ

0: এখন কৃষি ও বর্ষা এই বিষয়ে বলছেন শ্যামল শীল।
1: কৃষি ও বর্ষা, ভারতের প্রায় 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল হয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। ভারত কৃষি প্রধান দেশ, বিশ্বে কৃষিতে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে আছে। শস্য উৎপাদন একটি বিশাল কর্মকাণ্ড যার ব্যাপক আর্থ সামাজিক ভূমিকা আছে। কৃষক শুধু তার পরিবার স্বজন পরিজনের জীবিকার জন্যই কৃষিকাজ করেন না, ভারতের এক বিশাল সংখ্যক পুরুষ মহিলা কৃষকের ক্ষেতে খামারে শ্রমিক মজুর হয়ে কাজ করে তাদের নিজেদের ভরণ পোষণ করেন, সংসার চালান। ক্ষেত চাষের উপযুক্ত করে তৈরি করবার জন্য মাটি কাটা, বীজ রোপণ, কীটনাশক ছড়ানো, ফসল পেকে গেলে পাকা শস্য ছড়িয়ে রেখে খড় ও ত্যক্ত চারা তুলে আলাদা করা, ফসলের ঝাড়াই পোছাই তারপর বোরায় ভরে কাঁধে নিয়ে গোদামে রাখা, অবশেষে বাণিজ্য বা অন্য কারণে ট্রাক বা লরিতে তুলে দেওয়া। অর্থাৎ কৃষি ব্যবস্থার মাধ্যমে ভারতের এক বিশাল সংখ্যক পুরুষ মহিলার কর্মসংস্থান হয়। ভারতে কৃষির ইতিহাস সুপ্রাচীন। বহু প্রাচীন গ্রন্থে তৎকালীন সমাজে কৃষিকাজের উল্লেখ পাওয়া যায়। ভারতের বিভিন্ন জায়গায় খনন করে অদ্যাবধি লুপ্ত সভ্যতার যা অবশেষ পাওয়া গেছে তাতেও দেখা গেছে তৎকালীন সমাজে কৃষি ব্যবস্থার প্রচলন ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ কৃষিকার্যকে বিশেষ গুরুত্ব দিতেন। তিনি নিজের ছেলে রথীন্দ্রনাথকে সুদূর বিদেশে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা নিয়ে পড়াশুনো করবার জন্য। পরে তার মাধ্যমে কৃষিকার্য ও কৃষকদের সর্বাঙ্গীন উন্নতি সাধনে বহু পদক্ষেপ নেন। সেই সময়ের নিরিখে, অর্থাৎ আজ হতে প্রায় 100 বছরের কাছাকাছি সময়ে, সেই সব পদক্ষেপ ছিল অভাবনীয়, অকল্পনীয় ও সর্বাধুনিকতম। তিনি তখন 7টি কলের লাঙ্গল আনিয়েছিলেন। জমি চাষ করতে কৃষকদের অমানসিক শ্রম ও সময়ের অপব্যয় হতে পরিত্রাণ দিতে মাদ্রাজ থেকে নতুন ধানের বীজ, বিদেশ থেকে ভুট্টার বীজ এনেছেন, চাষের পদ্ধতিতে নবতম ব্যবস্থার সূচনা করে দিতে। শুধুমাত্র সাহিত্য ক্ষেত্রেই নন, তিনি কৃষি চাষবাসের পদ্ধতিতে চিন্তনে ও প্রয়োগে কত যোজন এগিয়েছিলেন তার কাজই সেই সব কিছুর নিদর্শন ও প্রমাণ। কৃষিকাজের জন্য শুধু যন্ত্রপাতি ও সরঞ্জামের আধুনিকতম পদ্ধতি ও প্রয়োগ আনয়ন করে ক্ষান্ত থাকেননি। কৃষক ও চাষিদের প্রয়োজনে আর্থিক সহায়তার কথা ভেবে কৃষি ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের স্থাপনা করেন। নিজের নোবেল পুরস্কারের প্রাপ্ত অর্থ থেকে একটি মোটা অঙ্ক কৃষি ব্যাংকে দান করেন, ব্যাংক গঠনের কাজ ত্বরান্বিত করতে। এরপর প্রয়োজনে কৃষক তার কৃষিকাজে লাগে এমন দ্রব্য কিনতে বা অন্য প্রয়োজনে আর্থিক সহায়তা যাতে পায় সেই কথা ভেবে গ্রামীণ ব্যাংক গঠন করেন। নিজের জমিদারি থেকে সংগৃহীত রাজস্ব থেকে বেশ কিছু অর্থ দান করেন সেই গ্রামীণ ব্যাংকে, চাষিদের বলেন চাঁদা দিয়ে ব্যাংকের তহবিল গড়ে তুলতে। এছাড়াও কৃষকদের উন্নতির জন্য

সমবায় প্রথা শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে হলকর্ষণ উৎসবের সূচনা করেন। তিনি কৃষিকে বিশেষ গুরুত্ব দিতেন। শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসবে তার অভিভাষণ তো ছিলই, তবে উৎসবের অনতি পূর্বে তিনি নির্মল কুমারী মহলানবিশকে একখানি চিঠি লেখেন। সেই চিঠি থেকে একটি নির্বাচিত অংশ তুলে ধরছি। আজ সকালে হল চালন উৎসব হবে, লাঙ্গল ধরতে হবে আমাকে, বৈদিক মন্ত্রযোগে কাজটা করতে হবে। বহু হাজার বৎসর পূর্বে এমন একদিন ছিল যখন হাল লাঙ্গল কাঁধে করে মানুষ মাটিকে জয় করতে বেরিয়েছিল। তখন হলধরকে দেবতা বলে দেখেছে, তার নাম দিয়েছে বলরাম। কৃষির সঙ্গে বর্ষার সম্পর্ক অচ্ছেদ্য। কৃষিকার্যে জল প্রয়োজন। ভালো বর্ষা হলে ক্ষেতে ফসল ভালো হবে, ভালো ফসল হলে চাষি লাভের মুখ দেখবে, ক্ষেত মজুর শ্রমিকরা দুটো পয়সা পাবে, কলকারখানায় উৎপাদন ভালো হবে। কৃষকের সামনে আসে অনেক বাধা বিপত্তি। যে বছর ঠিকমতো বর্ষা হয় না, ফসল কম হয়। কৃষকের পরিবার সহ সমগ্র দেশবাসী খাদ্য সংকটের মুখোমুখি হয়। অতিবৃষ্টিও নানা দুর্ভোগ ডেকে আনে। অতিরিক্ত বর্ষা হলে বন্যা হয়। বন্যার জলে ক্ষেতের পর ক্ষেত ফসল নষ্ট হয়ে যায়। অতিবৃষ্টিও খাদ্য সংকটের কারণ। অল্প বৃষ্টি অতিবৃষ্টি ছাড়াও আচমকা ঝড় তুফান ভয়ঙ্কর আকারে এসে ফসল গাছ নষ্ট করে দেয়। হঠাৎ আসা প্রাকৃতিক দুর্যোগ কখন এসে আছড়ে পড়বে আর সব কিছু নষ্ট তছনছ করে দিয়ে যাবে, তার পূর্বাভাস মৌসুম বিভাগ থেকে দেওয়া হয় ঠিকই, তবে ঝড়ের অভিঘাত থেকে ফসল বাঁচাবার পর্যাপ্ত সময় চাষির হাতে থাকে না। গত কয়েক বছর ধরে বর্ষার সময় অনিয়মিত হয়ে পড়েছে। সময় মতো বর্ষা হলে ঠিক সময়ে চাষের কাজ শুরু হয়, ফসলও ঠিক সময়ে পাওয়া যায়। কৃষিকার্যে উৎপাদিত ফসল সকলের খাদ্যবস্তু। উৎপাদিত ফসলের উপর সমগ্র ভারতের জনসাধারণের জীবন নির্ভরশীল। সারা ভারতে সারা বছর ব্যাপী কৃষিকর্ম চলে। ঋতু ও সময় অনুযায়ী ভারতে খেতে রবি ফসল চাষ করা হয়। সাধারণত বর্ষা ঋতু খরিফ ফসল ফলানো বা চাষের সময়, যেমন জুন জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত খরিফ ফসল বোনা ও কাটা হয়। এই সময়ে চাল ভুট্টা অড়হর আখ বাজরা সয়াবিন তৈলবীজ তুলা ইত্যাদি চাষ হয়। শীতকাল ও তার পরবর্তী কয়েক মাস রবি ফসল চাষ করার মরশুম, অর্থাৎ যে ঋতুতে বর্ষা থাকে না সেটি রবি ফসলের সময়। আরব দেশে রবি শব্দের অর্থ বসন্ত। নভেম্বর মাস থেকে শুরু করে মার্চ এপ্রিল মাস পর্যন্ত রবি শস্যের সময়। রবি শস্যে মুখ্যত গম বার্লি সর্ষে সবুজ মটর ইত্যাদি চাষ হয়। বর্ষার জন্য খেতে তৃষ্ণা অফুরান। কবি জীবনানন্দ দাস তাঁর ধূসর পাণ্ডুলিপি নামক কাব্যগ্রন্থে পিপাসার গান শীর্ষক কবিতায় লিখেছেন, তবু এই শস্য খেতে পিপাসার ভাষা ফুরাবে না। অন্য একটি পংক্তিতে লিখেছেন, জানি আমি পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতন ফলিয়া ওঠে না রোজ। একজন কৃষক মূলত বর্ষার জন্য মুখিয়ে থাকেন, যদিও বর্ষার জল ছাড়াও বিকল্প হিসেবে ভূগর্ভস্থ জলে ক্ষেত চাষের জন্য ব্যবহার করা হয়। পাম্প ডিপ টিউবওয়েল শ্যালো ইত্যাদির দ্বারা ভূমির আভ্যন্তরীণ জল তুলে চাষ করা হচ্ছে অনেক জায়গায়। ইদানিং নদীর জল গ্রীষ্মের সময় প্রায় শুকিয়ে আসে, জলের অপচয় বন্ধ করে জল সঞ্চয় করতে হবে। আষাঢ়স্য প্রথম দিবসেই একজন চাষি আকাশের দিকে মুখ তুলে তাকান, যেন বলতে চান, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় রিমঝিম বর্ষা গগনেরে কাঠফাটা রোদের আগুনেরে, আয় বৃষ্টি ঝেপে আয় রে। বর্ষার সময় মতো কেন আসে না? এলেও পর্যাপ্ত বর্ষা হয় না কেন? ভালো ফসল পেতে হলে
ক্ষেতে পর্যাপ্ত বর্ষার জলের প্রয়োজন। বর্ষা না হলে চাষের সঙ্গে যুক্ত কৃষক সহ অজস্র জনসাধারণের সামনে সংকট দেখা দেবে। পরিবেশ বিজ্ঞানীরা বর্ষা যাতে সময় মতো হয় ও পর্যাপ্ত পরিমাণে হয় সেই উদ্দেশ্যে কাজ করছেন। বর্ষা হচ্ছে, হয়, দেশের এক জায়গায় হয়তো পর্যাপ্ত বৃষ্টি হলো, কিন্তু দেখা যায় অন্য জায়গায় তেমন বর্ষা হলো না। এসবের মূলে কি মানুষেরই হাত আছে? মানুষের লোভ অতিমাত্রায় বেড়ে গেছে। চোরাগোপ্তা গাছ কেটে কেটে অরণ্য ধ্বংস করা হচ্ছে। পৃথিবীতে উষ্ণায়ন ক্রমবর্ধমান, ওজনের প্রভাবে সূর্যের কিরণ সরাসরি ধরিত্রীর উপর এসে পড়ছে, পৃথিবী গরম হচ্ছে, গাছের অভাবে মাটির উপর ছায়া পড়ে না তেমনভাবে, ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ নামছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন মানুষকে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের কথা স্মরণযোগ্য। তিনি লিখেছেন, পৃথিবী দান গ্রহণ করবার সময় লোভ বেড়ে উঠল মানুষের, অরণ্যের হাত থেকে কৃষিক্ষেত্র জয় করে নিলে, অবশেষে কৃষিক্ষেত্রের একাধিপত্য অরণ্যকে হঠিয়ে দিতে লাগলো। নানা প্রয়োজনে গাছ কেটে কেটে পৃথিবীর ছায়াবস্ত্র হরণ করে তাকে দিতে লাগলো নগ্ন করে, তাতে তার বাতাসকে করতে লাগলো উত্তপ্ত, মাটি উর্বরতার ভাণ্ডার দিতে লাগলো নিঃস্ব করে। অরণ্যের আশ্রয় হারা আর্যাবর্ত আজ তাই খর সূর্য তাপে দুঃসহ। কবিগুরুর এই বক্তব্য লেখা হয়েছে শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসবে, 12 ভাদ্র 1346 বঙ্গাব্দে, অর্থাৎ 80 বছর আগে, যা এখনো সমানভাবে প্রাসঙ্গিক। ঠিকমতো বর্ষা না হলে ভূগর্ভের জল, নদীর জল যথেচ্ছভাবে তোলায় সংযত হওয়ার সময় এসেছে। রেন ওয়াটার হারভেস্টিং প্রথায় বর্ষার জলকে পুনরায় ভূগর্ভে প্রতিস্থাপন করে খালি জায়গায় জনপ্রতি অন্তত একটি গাছ লাগিয়ে তার ঠিকমতো বেড়ে না ওঠা পর্যন্ত নিয়মিত জল দেওয়া, সক্রিয়ভাবে তার পরিপালন ও পর্যবেক্ষণ করা, জলের অপচয় বন্ধ করে জল সঞ্চয়ের ব্যবস্থা গ্রহণ ও যত্রতত্র প্লাস্টিক না ফেলে পরিবেশকে স্বচ্ছ রাখা ইত্যাদি পদক্ষেপ মারফত আমরা প্রকৃতির ভারসাম্য সঠিকভাবে রাখতে সাহায্য করতে পারি। সচেতন থাকলে অদূর ভবিষ্যতে পর্যাপ্ত পরিমাণ ভালো বর্ষা হবে, নদী সরোবর জলে ভরে উঠবে, ভূগর্ভ জলের স্তর বাড়বে, ক্ষেত ফসলে ভরে উঠবে, পৃথিবী আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হবে।

0: সাধির কাননে মোর রোপণ করিয়াছিনু, একটি লতিকা সখী অতিশয় যতনে। প্রতিদিন দেখিতাম কেমন সুন্দর ফুল ফুটিয়াছে শত শত হাসি হাসি আননে। প্রতিদিন সযতনে ঢালিয়া দিতাম জল, প্রতিদিন ফুল তুলে গাঁথিতাম মালিকা। সোনার লতাটি আহা বন করিছিল আলো, সে লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা। কেমন বনের মাঝে আছিল মনের সুখে, গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে। প্রেমের সে আলিঙ্গনে স্নিগ্ধ রেখেছিল তাই, কোমল পল্লব দলে নিবাড়িয়া তপে। এতদিন ফুলে ফুলে ছিল ঢল ঢল মুখ, শুকায় গিয়াছে আজি সেই মোর লতিকা। ছিন্ন অবশেষ টুকু এখনো জড়ানো বুকে, এ লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা।
1: সাতাশে এপ্রিল 1940 সালে শান্তিনিকেতনের 19 কর্মী শ্রী সচ্চিদানন্দ রায়কে রবীন্দ্রনাথ লিখেছেন,
0: বাগানে বিশেষ করে মন্দির কাছাকাছি গোটা দুই তিন চামেলির ঝোপ লাগিয়ে চামেলিয়া নাম সার্থক করতে হবে। আমি বড় গাছ ভালোবাসি, কিন্তু বাড়ির খুব কাছে নয়। সজনে গাছের কথা মনে রাখি।

0: শীতের সময় ফুল ঝরায়, অথচ বাড়তে সময় নেয় না। মহানিম, শিমুল ওখানকার মাটিতে ধরে সহজে। পালতে মাদারের বেড়ায় কাঁটা এবং ফুল দুই পাওয়া যায়। বনজুঁইয়ের বেড়াও উত্তম, রক্তকরবী গরুতে খায় না, তার ফুলের গৌরবও আছে। নেবু ফুলের গন্ধ আমার প্রিয়, তার ব্যবস্থা রাখিস।
1: রবীন্দ্রনাথ যে গাছ ভালোবাসতেন না তা হচ্ছে ছাতিম আর কদম। কিন্তু তাঁর এই ব্যক্তিগত ভালো লাগা বা বন্ধ লাগা তাঁর কবিতায় বা গানে কোনো প্রভাব বিস্তার করেনি। ছাতিম তো শান্তিনিকেতনের প্রাণকেন্দ্রের স্পন্দন, আর কদম্ব তাঁর গানে এসেছে 25 বার। বর্ণে গন্ধে প্রফুল্ল পুলকিত কদম ফুল।

প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজি, তোমার প্রাঙ্গণ তলে ভরিল এ সাজি। চলেছিল নরনারী ত্যাগিয়া ঘর, নবীন শিশির সিক্ত গুঞ্জন মুখর, স্নিগ্ধ বন পথ দিয়ে আমি অন্য মনে সঘন পল্লব পুঞ্জ ছায়াকুঞ্জ বনে ছিনু শুয়ে তৃণাস্তীর্ণ তরঙ্গিনী তীরে বিহঙ্গের কলগীতে সুমন্দ্র সমীরে আমি যাই নাই দেব তোমার পূজায়, সে দেখি নাই পথে কারা চলে যায়। আজ ভাবি ভালো হয়েছিল মোর ভুল, তখনও কুসুমগুলি আছিল মুকুল। হেরু তারা সারাদিনে ফুটিতেছে আজি, অপরাহ্নে ভরিলাম এ পূজার সাজি, অপরাহ্নে ভরিলাম এ পূজার সাজি।

শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় ফুল ও উদ্ভিদ আধারিত গান, কবিতা এবং পাঠ। কবিতা ও পাঠ মৈত্রেয়ী সরকার এবং কাজল সুর। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন অভিরূপ গুহঠাকুরতা এবং সুমন পাঞ্চি। এই সঙ্গেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আমি বিপাশা, নমস্কার।